0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। शाम की 5:30 हुए हैं। लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে শ্রোতা বন্ধুদের প্রিয় লোকগীতির আসর মাটির সুরে গান। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, সকলেই দোষ দেখাইয়া দিতে পারে, কিন্তু যিনি এই সমস্যা হইতে উত্তীর্ণ হইবার পথ দেখাইয়া দিতে পারেন, তিনি মানবজাতির যথার্থ বন্ধু। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি শহীদ রাজগুরুকে নিয়ে দু চার কথা। শহীদ রাজগুরুর জন্মবার্ষিকী ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় দিন। শহীদ শিবরাম হরি রাজগুরু 1908 সালের 24শে আগস্ট মহারাষ্ট্রের খেড় গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে কাজ করেন। রাজগুরু ভগৎ সিং ও সুখদেবের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। 1928 সালে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রিটিশ পুলিশ কর্মকর্তা জন স্যান্ডার্সকে হত্যার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ঘটনার পর ব্রিটিশ সরকার তাদের গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার শেষে 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে একসাথে ফাঁসি দেওয়া হয়। তখন রাজগুরুর বয়স ছিল মাত্র 22 বছর। শহীদ রাজগুরুর জন্মবার্ষিকী আমাদের দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ এবং ন্যায়ের জন্য সংগ্রামের শিক্ষা দেয়। এই দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারি উদ্যোগে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল, সৎ ও সাহসী নাগরিক হতে অনুপ্রাণিত করে। স্বাধীনতার জন্য তার অসামান্য আত্মত্যাগ ভারতবাসীর হৃদয়ে চিরকাল অম্লায়ন হয়ে থাকবে। বন্ধুরা, এবারে বলি ডক্টর কৃপানন্দ বাড়িয়ার স্বামীগলের জন্মবার্ষিকী নিয়ে দু চার কথা। ডক্টর কৃপানন্দ বাড়িয়ার স্বামীগলের জন্মবার্ষিকী তার আধ্যাত্মিক জীবন, ধর্মীয় জ্ঞান এবং সমাজ

0: সেবামূলক কর্মকাণ্ডকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি 1906 সালের 25শে আগস্ট তামিলনাড়ুর একটি ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ধর্ম, দর্শন এবং তামিল সাহিত্য অধ্যয়নে গভীর আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি হিন্দু ধর্ম, বিশেষ করে ভগবান মুরুগানের ভক্তি, নৈতিক মূল্যবোধ এবং মানব কল্যাণের বার্তা প্রচারে নিজেকে উৎসর্গ করেন। ডক্টর কৃপানন্দ বাড়িয়ার স্বামীগল তার সহজ, প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বক্তৃতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি তামিল ভাষায় ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতেন। তার বক্তব্যে আধ্যাত্মিকতা, মানবিকতা, নৈতিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের শিক্ষা ফুটে ওঠে। তিনি বিভিন্ন স্থানে ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের অংশ নিয়ে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলেছিলেন। তার জন্মবার্ষিকীতে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন প্রার্থনা, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত এবং স্মরণসভা আয়োজন করে। এই দিনটি আমাদের সত্য, ন্যায় ও সহমর্মিতা ও সেবার আদর্শ অনুসরণ করার অনুপ্রেরণা দেয়। ডক্টর কৃপানন্দ বাড়িয়ার স্বামীগণের জীবন ও শিক্ষা আজও অসংখ্য মানুষের কাছে শান্তি, নৈতিকতা এবং মানব কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো। তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটাররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ। আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। শ্রোতা বন্ধুরা, এবারে বলি ন্যাশনাল

আই ডোনেশন ফোর্ট নাইট বা জাতীয় চক্ষুদান পক্ষ নিয়ে দু চার কথা। জাতীয় চক্ষুদান পক্ষ প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত ভারত জুড়ে পালন করা হয়। এই পক্ষ পালনের মূল উদ্দেশ্য হল চক্ষুদান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মৃত্যুর পর চোখ দানের জন্য সবাইকে উৎসাহিত করা। কর্নিয়ার সমস্যার কারণে বহু মানুষ দৃষ্টিশক্তি হারান। চক্ষুদানের মাধ্যমে দান করা কর্নিয়া প্রতিস্থাপন করে তাদের অনেকের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। এই উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি সংস্থা সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার, র্যালি ও প্রচার অভিযানের আয়োজন করে। এইসব কর্মসূচির মাধ্যমে মানুষকে জানানো হয় যে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই চোখ সংগ্রহ করা যায় এবং একজন দাতার কর্নিয়া দুজন দৃষ্টিহীন মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে পারে। চক্ষুদান একটি মহান মানবিক কাজ। এটি কোনো ধর্ম, জাতি বা বর্ণের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ নয়। পরিবারের সদস্যদের আগে থেকেই নিজের চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ, যাতে প্রয়োজনের সময় তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। জাতীয় চক্ষুদান পক্ষ আমাদের মানব সেবার গুরুত্ব উপলব্ধি করতে শেখায়। আসুন আমরা সবাই চক্ষুদান সম্পর্কে সচেতন হই, অন্যদেরও সচেতন করি এবং মৃত্যুর পর চক্ষুদানের অঙ্গীকার করে দৃষ্টিহীন মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে এগিয়ে আসি। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতির উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কাচাল আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। শ্রোতা বন্ধুরা, এবারে লোকগীতির আসর মাটির সুরে গান। মাটির সুরের গানে আজ আমরা শুনব মন নিয়ে কিছু কথা এবং তার সঙ্গে লোকগীতি। মন দিয়ে আমরা যা কিছু দেখি চোখ অনেক সময় তাই দেখায়, কিন্তু মন আর চোখ তো দুটো আয়নার মতো। চোখে যার ছবি পড়ে মনে তার ছাপ রেখে যায়।

মনে মনে কথা বলা সে এক মজার ব্যাপার। আমরা অজান্তেই অনেক কথা মনে মনে বলে থাকি, যা সহজে প্রকাশ করা সম্ভব নয়, অথবা চাইলেও প্রকাশ করতে পারি না, তা মনে মনে প্রকাশ করে প্রসন্ন হই।

0: মাঝে
1: মন কখনো জানা বা অজান্তেই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তখন ইচ্ছে করে মেঘের মতো উড়ে চলে যেতে,

মন অনেক কথাই বলে, যে কথার প্রকাশ করা বা বলে দেওয়া সহজ নয় তা মন গুমরে মনের মধ্যেই প্রকাশ করে। তাই কখনো মনে হয় মন কেন এত কথা বলে, তাহলে মন কি পাগল মন হয়ে গেল? জীবন সংগ্রামের ভালো মন্দের দোটানাতে ভালোকে সঙ্গে নিয়ে আমরা চলি, যা ভালো তা মনকে উজাড় করে সুখানুভূতিতে সময়ের সাথে তাল মেলায়, আর যা বেদনার তা ভুলতে চায়। কিন্তু ভোলা কি যায়? এমন অনেক বেদনা আছে যা জীবনভর আমাদের মনে দাগ কেটে যায়, যা চেষ্টা করেও মন থেকে মুছে ফেলা যায় না। মনের কথা আর অন্য সকলের কথা এক হয় না, মন নিজের মন গড়া অনেক কথা বলে, সে কথা হয়তোবা অন্যের কল্পনাতীত। মন কিন্তু সহজেই সে কথা বলে, দিনান্তে ক্লান্ত পরিশ্রান্ত মন যখন নিরালা চায় তখন সে গভীর ভাবনায় নিমজ্জিত হয়।

যখন রুদ্ধ মন অজানা কথা নিয়ে উদাস থাকে, বিরহ মিলনে গাথা জীবনে নানা ব্যথা আনন্দ মনের দুয়ারে টোকা দেয়, সেই ডাককে উপেক্ষা করা যায় না। সুখ দুঃখের বাঞ্ছায় বোনা জীবনে ঘাত প্রতিঘাত প্রতিনিয়তই এসে থাকে, তাই বলে থেমে থাকা চলবে না। কিছু দুঃসময় তো কিছু সুসময় এসে থাকে, তাই গভীর দুঃখের পর যখন সুখ আসে তখন মন কেঁদে ওঠে, মন সেই সুখের মধ্যেও বেদনা খুঁজে পায়।

এই গানখানির সঙ্গেই শেষ হলো লোকগীতির আসর মাটির সুরে গান। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।